থাকে থাকে স্বপ্ন সারিও ভজনারায়ণ ভজনারায়ণ ভজনারায়ণ সজন হো।

0: বেগুচার লাদু বেগুচার মধ্যে প্রসাদ বলি মধ্যে চার ছেলে ঘন্ন মশলা আই গেছো
1: আমা বাবুলাই রুয়াই দুঃখ দিনছন ছোরা রা নাতে হরু শাশুলাই পনি রৌছন দোরো দোরো সানি বুহারি হরু ঘর যাই বসন ত কবি জনহরো শঙ্খা নমানি কন সোহানি চাকরি তপনি কেই গুঞ্জরা ঘরলন কলি কারজন জেঠিলাই সবাই কাঞ্চে তেরা কা হলান চাতে সন্ততি।